0: ভজনারায়ণ সজন হো।
1: বিগুচার লাদু বিগুচার মধ্যে প্রসাদ বলি মধ্যে চার ছিল ঘন্ন মশলা আইয়া গেছ
2: আমা বাবুলাই রুয়াই দুঃখ দিনছন ছোরা রা নাতেহরু শাশুলাই পনি রোছন দুরু দুরু সানি বুয়ারিহরু ঘর যাই বস্ন ত কবি জনহরু শঙ্খা নমানি কন সোহানি চাকরি তপন কেই গুঞ্জরা ঘর লঙ্কলি কারজন জেঠি নাই সবাই কাঞ্চে তেরকা হলাঞ্চতে সন্ততি তিনলাই মাতাই ঘর মাদিলে সন হিংসা রধন সম্পতি গাই ব্রাহ্মণ গরি পাজনকো উদাহরণ কে পনি গরনু ছাইন করা পেদু কবর জন দেলান নিঠো রেমনে সিংরু পারি কপাল বাটি পহলে উষ্মা ছড়ে সিংহ গাজর লগাই নেত্র হরবক সৌভাগ্য মঙ্গল নিদার খালি গর্নু নুনে কইলাই টিকো লগাই বই বস্নু পর্দছ নারী জনরুলে সোজো পতি কৈগরে নকল ঝকল সং পারি ফরিয়া মুজা পছারি ধরি ঐ ভাঁজি কবরা লগাউছে নকলি রাউছে লুগা মন পরে ছোড়া ছোড়ি কুটনে দিশাই গরে লাতে মারছে ভূমি মহা সাতো খাই দিনছে তি জানুকো তেসাই দিনই কাম ছোরা ছোরি কুদ্ বিষয় গরের গালি দিনে কর্কসা সাজনা বতি নবালি ঘরমা ফোহর গালি সর্বদা যোগী জঙ্গম তদ্বার মার্গ লগায়ে কষ্টই করায়ে পানি ভিক্ষা ঝট্টই নদী কনারু ইলম লাগে ফর্কেরু বনে यो कली मायो स्थै हुने छ यो कली माय तय हुने छ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइदेऊ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइदेऊ ऐको शिव चाहिँ विदेशको नयाँ सृष्टि लैदेऊ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइदेऊ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइदेऊ ঐকো সেটি বিদেশকো নয়া সেটি লাইদো ঐকো সেটি বিদেশকো নয়া সেটি লাইদো বাঁচন জাল ধন সম্পত্তি জম্মা গর্নু পর্নে বাঁচন জাল ধন সম্পত্তি জম্মা গর্নু পর্নে লাইউ খাইউ অন্তিম মহাসরে জানু পর্নে লাইউ খাইউ অন্তিম মহাসরে জানু পর্নে বাঁচন জাল ধন সম্পত্তি জম্মা গর্নু পর্নে বাঁচন জাল ধন সম্পত্তি জম্মা গর্নু পর্নে লাইউ খাইউ অন্তিম মহাসরে জানু পর্নে লাইউ খাইউ অন্তিম মহাসরে জানু পর্নে যতি ধন বয়ে পানি ছোড়ের জানু পর্চ যতি ধন বয়ে পানি ছোড়ের জানু পর্চ কালু সঙ্গ লড়াই গেল কোন চাই আগে সাজ কালু সঙ্গ লড়াই গেল কোন চাই আগে সাজ রাম ভজ শ্যাম ভজ ভজ সেতার।